আকাশবাণী এফএম রেইনবো মিউজিক্যালি ইয়র্স 105.4। তুমি ঐকতাত একই ফিল্মসে হি কারেবর যাতুত আজ আমি আই মিলন কি বেলা ইয়া ফিল্মাতলি গীতা ঐকতাত ফুড়লা সুয়াতের তুমি যখন মোহাম্মদ রফি লতা মঙ্গেশকর হাঁচা জোড়স্বর ও সনম তেরে হো গে হাম।